0: শ্রোতা বন্ধু, এটি নেইছিবা এক ছোট বিজ্ঞাপন বিরতি।
1: চাষী ভাই ও ভৌনী মানঙ্ক পাই জরুরি সূচনা। রাজ্যর সমস্ত প্যাক্স, ল্যাম্পস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকে ইউরিয়া, ডিএপি, এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। রাজ্যরে সারর কৌণসি অভাব না, তেণু অযথা ভয়ভীত নহই কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমানর আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু। এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেশিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিতভাবে রসিদ সংগ্রহ করন্তু। গুজবরে বিশ্বাস করন্তু নাহিঁ। সার কলাবজারীকু রোকন্তু। মা মাটির সুরক্ষা পাইঁ জৈবিক সার প্রয়োগ করিবা পাইঁ ভুলন্তু নাহিঁ। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।
0: হ্যালো
2: হ্যালো
0: আজ্ঞা নমস্কার। হ্যালো আকাশবাণী ভবানীপাটনা কো বহুত বহুত স্বাগত।
2: লিসা ম্যাডাম কইছন
0: আজ্ঞা, আপনক পরিচয় দিয়ন্তু ভাই।

0: শ্রোতা বন্ধু, এটি নিয়ে যিবা এক ছোট বিরতি।
1: চাষী ভাই ও ভৌণী মানঙ্ক পাইঁ জরুরী সূচনা। রাজ্যর সমস্ত প্যাক্স, ল্যাম্পস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকরে ইউরিয়া, ডিএপি, এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। রাজ্যের সারর কৌণসি অভাব না, তেণু অযথা ভয়ভীত নহই কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমানর আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু। এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেশিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিত ভাবে রসিদ সংগ্রহ করন্তু। গুজবরে বিশ্বাস করন্তু নাহিঁ। সার কলাবজারীকু রোকন্তু। মা মাটির সুরক্ষা পাইঁ জৈবিক সার প্রয়োগ করিবা পাইঁ ভুলন্তু নাহিঁ। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।
0: হ্যালো
2: হ্যালো
0: আজ্ঞা নমস্কার। হ্যালো আকাশবাণী ভবানীপাটনা বহুত বহুত স্বাগত।
2: নমস্কার দিদি,
0: আপনার পরিচয় দিয়ন্তু।
2: দিদি মুই নূরপরাজ মাঝি কৌছে দিদি, বরাডুঙ্গা কক্সরা কলাহান্দি রু দিদি।
0: কক্সরা রু কৌছন ভাই, কেমতি অছন?
2: বরাডুঙ্গা রু কৌছিলি দিদি।
0: হ্যাঁ, বরাডুঙ্গা রু কৌছলি, কক্সরা ব্লক।
2: হ্যাঁ দিদি,
0: কেমতি অছন?
2: বনিয়া আছে দিদি, আপন মানকর দয়ারু।
0: আমর কানা দয়া ভাই, ভগবানক কৃপারু আপন ভলরে থাউন।
2: মহাপুরুঙ্কর দয়া, আপন মানকর দয়া থিবা গুটে কলাকার লোককে আকাশবাণী ভলিয়া দূরদর্শন ভলিয়া লোক দয়া নিকলে আও আমি আকে কাণ জি পারমা দিদি।
0: সমস্তে সমস্তঙ্কর মানে পরিপূরক ভাই জনে।

0: হেল্ল'
1: হেল্ল' নমস্কাৰ
0: হেল্ল' নমস্কাৰ
1: মই গৰিবা কোনো কৈছে বহৰণি ঘৰ শুনিলো পাৱাৰ কৈছে বহি তোলা কথা চিত্ৰ গীতা দিলে
0: ভাই কেমতি অচন
1: ঘৰ আছে পাৱাৰ কৈছে বহি তোলা কথা চিত্ৰ গীতা দিলে
0: আজ্ঞা আজ্ঞা ঠিক আছে ভাই আপোনাক মন পছন্দ গীতা আপোনাক নিশ্চয় শুনাই দিম ভাই আৰু ঘৰে সমস্তে ভাল অচন যা হো মনে পকেকে ঠিক টাইম রে কল করছেন আর আপনার কলটা ভি রিসিভ হয়ে যাইছে ঠিক আছে ভাই কল কলে বহুত বহুত ধন্যবাদ নিশ্চয় আমি কার্যক্রম মাধ্যমে সমস্ত গীতটা ডেডিকেট করে দৌছু কল করতে বহুত বহুত ধন্যবাদ রহিলু নমস্কার
1: নমস্কার জুহার
0: জুহার

চাষী ভাই ও ভৌণীমানঙ্ক পাইঁ জরুরী সূচনা। রাজ্যর সমস্ত প্যাক্স, ল্যাম্পস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকরে ইউরিয়া, ডিএপি, এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। রাজ্যের সারর কৌণসি অভাব না, তেণু অযথা ভয়ভীত নহই কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমানর আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু। এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেসিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিত ভাবে রসিদ সংগ্রহ করন্তু। গুজবরে বিশ্বাস করন্তু নাহিঁ, সার কলাবজারীকু রোকন্তু, মা মাটির সুরক্ষা পাইঁ জৈবিক সার প্রয়োগ করিবা পাইঁ ভুলন্তু নাহিঁ। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।

শ্রোতা বন্ধু নমস্কার, ভারত সরকার জনহিতকর যোজনা প্রস্তুত উদয় ভারত কার্যক্রম আপনার সাদর স্বাগত। আজ উপস্থাপনায় মু ডিলেশ্বর রণা, নমস্কার। শ্রোতা বন্ধু আপন মানে জানন্তি, প্রতি অধ্যায়ে আমি ভারত সরকার পক্ষর প্রায়োজিত অনেক জনহিতকর যোজনা সম্পর্কে আলোচনা করে থাকু, যা সাধারণ লোকঙ্ক জীবনযাপন প্রণালীকে সহজ সরল ও সুগম করে থাকে। এই যোজনা সবু উন্নতমানর জীবনশৈলী পথক প্রশস্ত করাই থাকে। এই যোজনা সবু কার্যকারী হওয়া দ্বারা আম দেশ সমাজ তথা ব্যক্তি বিশেষঙ্কর অনেক উন্নতি ঘটি থাকে। এথিপাই আমি সমস্তে এর বিভিন্ন দিগ ও কার্যকারিতা উপরে জানিবার আবশ্যকতা রয়েছে। তেবে আম সমাজের বসবাস করুথিবা সবু বর্গর ও সবু বয়সর লোককে নেই মধ্যে অনেক সময় যোজনা সবু প্রণয়ন হয়ে থাকে। সেই যোজনা মান ভিন্ন ভিন্ন হয়ে হ্যাঁ আম সমাজের সামগ্রিক বিকাশ দিগরে সহায়ক হয়ে থাকে। তেবে আজির অধ্যায়ে আমি জানিবা প্রধানমন্ত্রী পোষণ যোজনা বিষয়। এ তৃণমূল স্তরের

শ্রোতা বন্ধু, আমি আলোচনা করুথিলে প্রধানমন্ত্রী পোষণ যোজনা উপরে। আমসহ আলোচনা করুথিলে কলাহান্ডি জিলা শিক্ষা অধিকারী।

শ্রোতা বন্ধু, আজির অধ্যায়ে তো শুনিলে প্রধানমন্ত্রী পোষণ যোজনা বিষয়ে। তবে আমার্যক্রম কমিটি লাগিলা চিঠিটি লিখি নিশ্চয় জনাইবে। আমাকে চিঠি লিখিবার ঠিকনা চিঠি পাইছু মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা, পিন 766001। হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনার মত দিয়ে পারে। আমার নম্বরটি হচ্ছে 8895994143। নম্বরটি পুনি থরে কহি রাখুছু 8895994143। তেবে শ্রোতা বন্ধু, আজ তো সময় হয়ে যাই, আসন্তা অধ্যায়ে পুনি এক নূয় যোজনা সহ উপস্থিত হব। সেতবে যায় বিদায় দিও। আজির উপস্থাপনায় মু দিলেশ্বর রণা, নমস্কার।

0: শ্রোতাবন্ধু আপন কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর সময় অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিট। শ্রোতাবন্ধু এই সময়টি যুবশ্রোতাঙ্কর, তেবে আসন্তু শুনিবা যুবশ্রোতা বন্ধুমানঙ্কর পাই কার্যক্রম যুববাণী। তেবে তা পূর্বরু কিছি সূচনা।
1: QR কোড স্ক্যান করন্তু, 5000 রো ক্যাশব্যাক পান্তু, বাহ আজি বড়িয়া দিন।
2: UPI পিন এন্ট্রিং কেবল টঙ্কা পঠাইবা পাই উদ্দিষ্ট।
3: RBI কহে
4: সচেতন হুন্তু, সতর্ক রুহন্তু।
5: ওহোন নৌরিয়ার লভ স্টোরির ম্যাচ হল আরম্ভ। উভয় খাইলে ইটালিয়ান কুইজিন, ওয়েটার ফোপাড়া স্পিন, 4000 র বিল আসিলা। রোহনর হৃদয় জোরে ধক ধক হেলা, যাইথিলা ভুলি সে নেবাকো নিজর ওয়ালেট। রিয়া হেগলা কুল আউ কলা ডিজিটাল পেমেন্ট। আপন বি কিউআর কোড স্ক্যান করি কি UPI রে করন্তু পেমেন্ট। ডিজিটাল পেমেন্ট দ্বারা জিতন্তু লাইফ র প্রতি টুর্নামেন্ট।
6: ভারত করে ডিজিটাল দেয় প্রদান
7: সহজ অটে প্রতিদিন নেণ দেণ।

0: অনুরোধ করু রস রসিয়া গানা পদে শুনু।
1: বৌ গো বৌ মঝিয়া বৌ দুকর সুকর পদক যৌ, বৌ গো বৌ মঝিয়া বৌ দুকর সুকর পদক যৌ। মোর আয়লা বেলর রূপ চেহেরা ঝড়ি গলানা, মোর কঁসা লঁসা কইলি গাগর সরি গলানা।

শ্রোতা বন্ধু, আপনার কতটি হিন্দি ভক্তিগীত শুনেছেন হরিওম শরণ কণ্ঠে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র। এথর শিল্পী কণ্ঠে নির্দোষ গীত রচনা।